ভাইন বোন অনস কি থাতে আমি কার্যক্রম খেতীবাড়ি থেকে পড়া সুটা আপনি মরো আসু আ কার্যক্রম কেউ লাগু এনে বারা আমি আপ রায় সুছাও অমনে আলি শকো আমার অনপতা মাতে আমার পতু হে কার্যক্রম খেতীবাড়ি ওয়াগড রেডিও 90.8 এফএম মুকাম পোস্ট কুপড়া ওয়াগথরা ক্যাম্পাস মাসওয়াড়া রাজস্থান আমারো পিন কোড নম্বর হে 327001 હજી વધારે જાણકારી બદલે આપ મને ફોન કરી શકો અમારા આણા ફોન નંબર માટે. અમારો ફોન નંબર હે 9414082643. તો ભાઈ બોનું ફેરી મલંગા અણસ કાર્યક્રમ મેં અણસ ટેમ માટે એક નવા વિષય મેં હાથી તારું દી રામ રામ રામ રામ.